0: বাতসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11
1: হ্যালো
2: হাজুর নমস্কার
1: হ্যালো
2: নমস্কার কাকা শুনু ভাই না
1: হ্যালো হ্যালো হ্যালো অলি ঠুলো সোরলে বলুস না খাই কো বলেগো মানে কে ভরে পাই না
2: হাজুর কাকা নমস্কার ম ভতিজ বলেগো ভতিজ শুনু ভাই না
1: এ রাম ও হের না মেরো তো কান মা সমস্যা ভয় র তিতি রামনো সঙ্গ শুননে মেসেই পাউদিন
2: ও এই কুরা ভন্নলাই ফোন গরেগো কাকা অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেগো ছ কম মূল্যমাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ তেই গয়ের কান জতাউনুস ভন্নলাই ফোন গরেগো
1: অনি হামি কান কম শুননেলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ
2: হুন্ছ কাকা হুন্ছ কান পাকেকো কান দুখেকো কান নশুননে ওয়া কম শুননে কান করাউনে চিলাউনে কান ডম্ম হুনে কানকো নজিক শুননে ওয়া গির্খা পলাকো ছ ভনে পনি উপচার হুন্ছ
1: অনি কতি বেলা বসছেন তো ডাক্তার
2: অব ভ্যাউনু হুন্ছ ভনে তো বিহান দিউসো জানু ভয় হুন্ছ ভ্যাউনু ভয়েন ভনে সন্ধ্যাকালীন সেবামা সাঁঝ 4 বজে ভিতর নাম দর্তা গরাই হালনুস অনি 4:30 বজে বাট ডাক্তারলাই দেখাউনুস
1: ল ইয়ো কুরা চাই গজ্জব শুনায় ভতিজ ম ইয়ো কুরা টোল ছিমেক তির পনি ভনি হালছু
3: আইএনএফ নেপাল হরিও খর্ক অস্পতাল তথা পুনঃস্থাপনা কেন্দ্র পোখরা 15 নয়া গাঁও ফোন 061-433-342-433-640
4: त्रिवी शिक्षण अस्पताल टीचिंग हॉस्पिटल महाराजगंज काठमांडू का वरिष्ठ सुगर थायराइड तथा हार्मोन रोग विशेषज्ञ डाक्टर नरेश पराजुली अब पोखरा में उपचार हुने समस्याहरू सुगर को समस्या गर्भकालीन मधुमेह थायराइड हार्मोन को गड़बड़ी हुने निसंतानपन महीनावारी गड़बड़ी योनिच्छा में कमी हुने महिला को शरीर में अनावश्यक रौं आउने कम उमेरमै प्रेसर मोटोपन कोलेस्ट्रोल बढ़ने उमेर अनुसार शरीर को उचाई नबढ़ी उड़को हुने वा धेरै अग्लो हुने बिरामी जाँच यही साउन 23 गते शनिबार बिहान 9 बजे देखि दिउँसो 3 बजे सम्म सम्पर्क परिचित मेडिकल हल प्राली परिचित स्वास्थ्य क्लिनिक पोखरा 4 गैरापाटन पालिखेचोक सम्पर्क 98434-032-29 98028-59-321-061-581